0: อะไรเอ่ยเสียวตุปนีกนขามตันกลาติก็ดติโกมซันโนมงมดปิสัมพูวันมามาลามายปิหูมากันโอนูบอกสักโกมซันดิโ
1: กโอ้อีโฮนุ่งเอากลาติโกมซันดิโฮงาโกอยากตุฮุนอีโฮนะปองาปะปะตานอมดปิสัมพูวันดตุฮุนงาวีสงยันนะปอดอสัมพูโอมงิหูหูมากงาละมาซันตโกนดิน
2: าคันนี้นอนดอมคุณดังกลาติดิโฮงาโกซีโซคาซามุบอส
0: Thank you.
2: Dadi, ingko na lamay kamatan na bayan na diti, agumun ang kutuhon na iti kampong na mikot.
1: Tumano di puwan ko mitiko, mega ko agumu mamung da babazan. Ama, ina, paintaon da ko na matu din na labikot ka ni. Ada ka ma da aw ka ikot kyo? Ikaw nga na igawang ko basanan di azo.
0: Oh, pwede kiba din di
1: ko. Ama, ada hiwa'y damunan siga kyo?
0: kinaman ko alay. Oh, no?
2: Tagal na matuizo tumuhoying na di. So, ano po itong amuhok mo?
1: Kadabog yadayin kay na. Muhoying pwede ka aw na di manambasaan mong ludo. Di na mati muhoying papusindak na kalamazan. Tukakal tumampung dagay daw papatihambus sunuvan ko basanan. Nung okon ka iziozo, ay so diti kalamazan kamatan diti dabay no.
2: Tapot na gi.
0: Tapot ni nalay. Ingkay ti malina. Songkwo na di giyabi nasi da kakal toko ka numanandak kalamazan kamatan.
2: Opo.
0: Onsi ko nagiginavo tinaw toko da ko basanan na toko diti na intutunan na di ipoto toko pumagunan. O gumu tinaw suvay muntan sabong dat do anangan bago manambasan kaong maludo na toko diti.